শুভ দিন মা, হাসো খেলং সমঝনা বিরসনা রিমা গুরুঙ্গ বিবেক শ্রেষ্ঠ ধেরেই সালা গাড়ি গাউনু ভয়কে ইয়ো গীত মানে তাই শুনায় পক্ষে পেন এনজয় গাউনু ভালো ভাবে আশা করে কিছু রাজ তিতকাস্তে মিঠা মিঠা পুরানো পুরানো গীত সঙ্গীত শুনতেই ছো আমি রনজয় পেন করছ তাই অব এস্তে গীত শুনে ক্রমমা অন্তিম কসলি অব এটা গীত রাখন চাহু অন্তিম গীত রাখে আজকে ইয়ে কার্যক্রম তাই চাইনি অব ইয় গীত নাই রাখতে মানে বিদা লিনে তৈরিমা রাখি ছু। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অব মানে ইয় গীত একটা কৌয়ালী গীত রাখে কৌয়ালী ভাকা রাখে ভন রো গীত চাই হাম কিসি সে কম নাই ইয় চলচ্চিত্র টাইটল গীত ভাগ ফরক না পড়লা রো গীত মাখছু অনেক তাই রেসক সাথে বিদা লিঞ্চু তাই ভেট মেরি ভোলি কার্যক্রম লি আউনে সাবিক চাই দিউসো এক বজে এক সমাচার পশ্চাৎ তেতি বেলা সময় আপনার খেয়াল রাখুহলা আনি হামিলা এসেগরিকন সুন্দর গর্নুহলা মানে আবার বিদা লিঞ্চু ইয় মিঠো গীত পশ্চাৎ চার বজে বিবিসি নেপালি সেবা কার্যক্রম অনেক সওয়া চার বজে বাট ইভিনিং শো গোদরি শুন সকল দাজু রায় সাথ হস্ত ইতিমধ্যে বিদা লি নমস্তে বাই।